শ্রোতাবন্ধু, আপনার ব্যবসায়ের উন্নতি আনিবা পাই আকাশবাণীর সহযোগ নিয়ন্তু। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রের বিজ্ঞাপন বুকিং পাই আজ হি যোগাযোগ করন্তু এই টেলিফোন নম্বরে 7008248758 7008248758। শুনুছন্তি ভক্তি সঙ্গীতর কার্যক্রম বন্দনা। কৃপানিধি কৃপানিধি, এড়িকি তুমে পাষাণ, শুণু না কি দুঃখী ডাক ঘোর কষণ। শুণবা লিপিকা মহান্তিঙ্ক কণ্ঠরে এই ভজনটি, মহেশ্বর পণ্ডাঙ্ক রচনারু।